না গো ভালো শিখ না, রাম রে রাম রাম রাম রাম রে রাম নগর নগ ভালো শিক্ষা নকো কাই বি নকো।